কনিগ্রিক আকাশবাণী শিলং কখুবর বন পুলে ফিরে মেরি নগুটি ওয়ালং কিনিগিলং কি মাত কিবা কংসান জং কখুবর মন্তা কস্টেপ উমন্ত্রী রংবাদি নরেন্দ্র মোদী উলাপন সঙ্গ বিয়াং ইয়াক জিং ধন কাম বন বুরম ইয়কি রীতি দুস্তুর কিবা ফের ফের জং কথাই না কপন্তা কিং ভা হা বোন কি লিয়াং উমন্ত্রী রংবা আক জেলা কনরাদ কি সংমা উলাখমি ইয়া কি জিং পুরসং বনপন ভা বটপন থমা ইয়াক রুকম ত্রেকাম হাজেন্ট হিলস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল জি এইচ এ ডি সি পারাগারো হিলস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল জি এইচ এ ডি সি রঙ্গাত বাকি বারো কবই লাপ্লে কাপালস পোলিও ইমিউনাইজেশন প্রোগ্রাম মিন্ন কী হাকি ডিস্ট্রিক্ট কিবা ফের ফের জং মেঘালয়া কি খবর কিবাবনিয়া উমন্ত্রী রংবাদি নরেন্দ্র মোদী মিন্ন কী উল অং বিয়াং শশি সেন হালর কিং কামবন বুরম ইয়াকি রীতি দস্তুর বা ফের ফের জং কথাই হাব কদৌ ইয়াকা সংস্কৃত সুভাষিতম হরনসান সোশ্যাল মিডিয়া উমোদি উল অং বাক জিং বুরম ইকি রীতি দস্তুর বা ফের ফের জং কথাই বড় বর কপন রয় ইয়াক জিং সৌসানিয়া বার কিং ত্রেলাং হাপরিং কি ব্রিউ বার কপন খ্লাইন্দু ইয়াক জিং ইয় সৌথো জিং মত কবা মার্কল্যাং রংকাত বা কমন সিম জিং এলং শি পারা উমন্ত্রী রংবা আক জেলা ওখানার কে সংমা মিন্ন কী লক্ষ্মী বিয়া ইয়া কিং প্রসং বনপন ভা বটপন থমা ইয়ে ত্রৈ কাকা ইয়া কবল প্রসং দাক জয়েন্ট হিলস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল জে এইচ এ ডি সি বটক গারো হিলস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল জি এইচ এ ডি সি দাক জিং থমু বনপন খ্লান ইয়া ত্রৈ কাকা হাকি ডিস্ট্রিক্ট কাউন্সিল উমন্ত্রী রংবা উল অং বা ডংশন কসরকার জেলা কালবথা ইয়া বারো আটকলি কি কাউন্সিল বনেত্রী রংকাত রংকাত বা কসরকার খনং বা না বন কিনতেও ইয়া কজিং ত্রে কাম কাত কুম কজিং ইয়া জং কপর না কবন্তা কজিং ভা কিবিনতা লক্ষ্মী বিনা হা কজিং পন থমাই কিন কিনথুপ ইয়া সার্ভিস রুল কজিং পিনা ইকি কাম পিসা কজিং পন ভাই কুরকম ত্রে কাম হাই কি ডিস্ট্রিক্ট কাউন্সিল বার কত্রে কাকতা ডিজিটাল উসংমা উল অং বা কিনে কি লাত্রে কাম কিন সপন সুখ শিবন বানপন বিয়াং ইয়াকে জিং নন কাম কি পাঁচবা কানপন সুখরু ইয়াকে জিং সিউ পিসা বাদ কিবই কিবই কবর পিয়া জং ইস্ট খাসি হিলস ডিস্ট্রিক্ট কনসদং নো ইয়াকে জিং পেন ঠিকনা কি নংথাপ ভোট দাকে জিং রং হামান কথলিউ ইয়ং কবন সদং নাক সঙ্গি লাইফৌত্রে উজলিউ আর হাজার আট ফুন্দ্রিউ কব অনপন্ত্রে কাম হাপো জং স্পেশাল ইন্টেনসিভ রিভিশন SIR of Electoral Rolls Junk Election Commission. Udapti Commissioner Abhilash Baranwal Wong, Bakindan Shiajar Arphoingot ki Block Level, ki Booth Level Officers BLO, ki Bansasam ki Self-Enumeration Form Hakaling ki Polling Station, Haduk Arphkhandai Trik Unaitung. উল আগে জিংপনসায় বা ইমনতা হি এন অমদন কম্পানি দুরের এ এ লাইন তং হা কি খেপ বা দাওয়া জিংপনচি সা এলদি উডাপটি কমিশনার ওং বা ইয়াক এস আই আর লাপনং দাক জিং থমু বনপনখ্রে এক ইলেকট্রাল রোল কবা খোঁজ বাট কাবা বিট বিয়াং দাক পনরং কৃতেং ইয়া কি নং থাপ ভোট কি বদে হক বাট দাক বাইং নো ইয়া কি কৃতেং কি বাম দে হক কুম ইয়া কি বালা খ্লাট নো নি কি বালা কিনিয়া সনং ইয়াক ফাইনাল ইলেকট্রাল রোল আনসাপন মি হাক হিউ ত্রিক উরসাও লাদন কাম মান পান জিং পনসাই নি কনো কনো জিং রাব কবদন কাম লাবন ফোন হাউ নম্বর আই জিং রাব ইউএ খিনদাই সান নোট জং ইলেকশন কমিশন লানি হাই কি নে কি টেলিফোন নম্বর জং অফিস ত্রে কাম ডিসি নোট লাই হিনরিউ সাউ আর সান নোট ইউএ আর সান নোট লানি হাউ উনে উ টেলিফোন নম্বর নোট লাই হিনরিউ সাউ আর সান নোট ইউএ আর আর উমন্ত্রী সরকার বরেম উবা দেইরু এমএলএ কা বিজেপি উবা এএল হেক মিনিন কা সিঙি উলা অং বাক নো গনো কা লাট কুম কা জিং আই জিং মুট ইয়া কা ইনার লাইন পারমিট আইএলপি দেবন পন্ত্রি কাম হা কা তাকরু কম কা বা অন আমগন রা ইয়া কা জিং বাম সঙ্গ সুক নি কা জিং থম বো রে কি নং ওয়ান জং কাই পারথাই লানি কি নং সং সনং হা কাজিং ক্রেন জগু বা এ এল হেক বাট কি নথাই খবর উল অং বাক নো কো নো রকম ত্রে কাম কী বন পেন জিং মন তৈ লং ইয়ে কি ত্রাই মুলুক বাট ইকি নং ওয়ান কায় সাকি জেলা হাকা বৈ দে

0: কখুবর বভা কবন্তা
1: কবলাই
0: চক স্পেশাল ইন্টেন্সিভ রেভিশন আর হাজার আটন রিও কলাপই
2: ngayo sngo bhakani kindan kibanwan shi yengjonga nganle kumno
0: kabaso shuaya ka jingtip badai ha ka enumeration phase nado kalai photari ujaliu hado ka arpo khandai tari unaitung ar hajar arpo hunriu
2: tinganle kumno latanga dan ka jingkli
0: umlei lei phila banfun she ibut level officer blo but yo ek jingtip kibaron kambaro
2: tikumno pan ngan yo yo number iblo
0: phone ha u iwe khandai san not but pan jingerap pan yo kren but iblo lane download but play ya ka eci net app la dadon kam jing batai jing panchai ne jingerap ka dei tang ka bishu phone
2: ka ta te ke suphi
0: ho ken om don kam ki kot kisla ha ka enumeration phase shu ai tang ki jing tip ki badai ban ya kren but iblo
2: ken mau ka jing tip badai men ta ka ya rap ban penti kana ya ke record ba biang la shai la dadon kam jingerap সুফোন ইয়া ইবিএলও পাতিও জুবাব ইকি জিংকলি
0: কা ইনিমোরেশন ফেস লাইপোথরিক উজলিও হাডো কা আরবখন্ডাই তরিক উনাইতুং আর হাজার আরপোনরিও
3: ইয়া ত্রেইলাং ইয়াশিমতা বাদিও জিংকন্থো লাওন নাম শফি দ চিফ ইলেক্টরাল অফিসার মেঘালয়া
4: গুড নিউজ The enumeration phase of the Special Intensive Revision 2026 is here.
5: I have heard the enumerator may visit my home. What should I do?
4: It's simple. Just provide accurate information when contacted during the enumeration phase happening from the 30th of June to the 29th of July 2026.
5: But what if I have questions?
4: No problem. You can easily book a call with a booth level officer and get the information you need right from the source.
5: But how do I get the booth level officer's contact number?
4: Dial 1950 and ask for assistance in locating your BLO or download and open the

0: কখুবর বভা কবন্তা কবলাই চং স্পেশাল ইনটেনসিভ রেভিশন আর হাজার আটন রিও কলাপয়
1: ngayo sngo bahakanie kindan kibanwan shi yengjonga ngale kumno
0: kabaso chu ai ka jingtip badai ha ka enumeration phase na do ka lai photari ujaliu hado ka arpo khandai tari unaitung ar hajar arpo hnriu
1: tingan le kumno latanga dan ka jingkli
0: umlei lei phila ban phun she ibut level officer BLO but yo ek jingtip kibaron kambaro
1: ti kumno pat ngan yo yo number BLO
0: phun ha u iwe khandai san not but pan jingerap pan yo kren but BLO lane download

0: কখুবর বভা কবন্তা
1: কবলাই
0: চংক স্পেশাল ইন্টেনসিভ রেভিশন আর হাজার আটন রিও কলাপয়
2: ngayo sngo bahakani kindan kibanwan shi yingjonga nganle kumno
0: kabaso chu aya ka jingtip badai ha ka enumeration phase nado kalai photari ujaliu hado ka arpo khandai tari unaitung ar hajar arpo hunriu
2: tinganle kumno latanga dan ka jingkli
0: umlelei phila ban phone she ibut level officer blo bad yo ek jingtip kibaron kam baro
2: ti kumno pan ngan yo yo number iblo
0: phone ha u iwe khandai san not bat pan jingerap pan yo kren bat iblo lane download bat play ya ka eci net app la dadon kam jing batai jing panchai ne jingerap kadai tang ka bashu phone
2: kata te ke suphi
0: hoi ken om don kam ki kot kisla ha ka enumeration phase shu ai tang ki jing tip ki badai ban ya kren bat iblo
2: ken mau ka jing tip badai men ta ka ya rap ban penti kana ya ke record ba biang la shai la dadon kam jingerap শুফোন ইবিএলও পাটিও জুবাব কি জিংকলি
0: কা ইনিমোরেশন ফেস লাইফৌতরিক উজলিও হাডো কা আরবো খন্ডাই তরিক উনাইতুং আর হাজার আরপো হনরিও
3: ইয়াত্রাইলাং ইয়াশিমন্তা বাডিও জিংকন্থো লাওনলাম শফি দ চিফ ইলেক্টোরাল অফিসার মেঘালয়া